0: tu khoi ase aro ami kan kiti kan kam kori development bishi chuli chuli jai ase to sopra chanwa kan laga forest to pia kori di hunting and poaching etu bi bishi tanga khet ta ase ami kan khodi dagi tiger skin aro bones prepare kora laga rhino horn la bi ami kan khodi dagi pangolin scale aro etu chiko lizard nishina animal ekta taka tu aro kisim edo amekan animal body parts aro kabuli bi amekan bazar e bikri kori thake edo all this they are threat to wildlife
1: contributing to wildlife conservation isn't just for experts it's something we can all do every single one of us can make a real difference in protecting our planet's amazing wild animals and plants One of the most powerful ways to contribute is by educating ourselves and others. The more we understand about different species, their habitats, and the threats they face, the better equipped we are to help. Once we are informed, we can share this knowledge with friends, families, and our communities, spreading awareness and at the same time inspire others to care. Along with this, by supporting conservation efforts, Making conscious daily choices and speaking up for nature, we can collectively contribute to a future where wild animals and plants thrive.
0: Nagalindi wildlife bachao karani challenge to bisi dangor ase aro eto challenge to overcome korbo karani best solution to awareness creation eto ase etia tak manu kan bra hunting kora poaching kora এইটো কালি কাম করে আছে ল ভায়োলেট করে আছে নাপাবি নাগালেণ্ডে টাউন দি থাকা খান সিটিজ থাকা খান তো পুচি আছে অৱেৰনেস লেভেল অতি আছে হলেবি পজিটিভ থাকা খান কাৰণে আৰু কাম কৰিবলৈ পিছিয়ে আছে এভৰি ইয়াৰ ডিপাৰ্টমেণ্ট পৰা স্কুল কলেজেছ চিভিল চ'চাইটি অৰ্গেনাইজেশ্যনছ চাৰ্চ এটচেট্ৰা অৱেৰনেছ পিছে ক্ৰিয়েট কৰে World Environment Day, Wildlife Week, Art Day, it all sob celebrate kuri. Aro itu objective to awareness creation karni ase. Aro itu concept to chuli thake bolaki. Kili koile Nagalinde kiman stringent law thakile be itu pahal bra implement korbo na paribo. Public kan bra janibo lage. Public kan bra understand korbo lage. আৰু ল কি আছে এইটো একচেপ্ট কৰিব লাগে এনেকুৱা হৈছে কৰিলেহে এইটো আমি কাৰণ ভাৱনা কৰা নিচিনা এইটো কাম কৰিব পাৰিব আৰু অৱেৰনেছ কেম্পিং এইটো চাহি থাকিলেহে আমি কাৰণ এইটো ডিজায়াৰ্ড মাইণ্ডছেট চেঞ্জ আনিব পাৰিব এইটো কাৰণে আমি কাৰণ ৱাইল্ড লাইফ কাৰণে আমি কাৰণ ফৰেষ্ট কাৰণে আৰু আমি কাৰণ মাডাৰ আৰ্থ এইটো বচাবৰ কাৰণে আমি কাৰণ এইটো ম্যাসিভ ক্যাম্পিং তো চলিয়ে থাকি লাগে সব মানুষ নিজের নিজের লাগা পার্ট আছে আর পার্ট লব পার লাগা আছে তো তো এভরি ওয়ান তো কোন কোন হলে আমি গান পারা থাক আমি গান এটি ক্রসের তো নিজের লওয়ার নিচিনা ভাবনা করে নাই তো কাম করব লাগে এনেকা হলে আমি গান ফরেস্ট বি বাঁচাব পারিব ওয়াইল্ড লাইফ বি বাঁচাব পারিব আর আমি গান মাদার আর্থ আমি গান তাকিয়া এটো বাচ্চাকে নাকি পারিব আর আমি গান লাগা ফিউচার জেনারেশন কারণে আমি গান বাঁচাব পারিব
1: The government plays an absolutely critical and important role in protecting wildlife. If the government isn't strongly involved, efforts to save animals and plants won't work well. The government acts as the primary custodian of wildlife and its habitats, setting the legal framework, allocating resources, enforcing protection and fostering collaboration with various stakeholders to ensure the long-term survival of diverse species.
0: Wildlife Protection Act to 1972 re Indian Parliament de pass kori se aro American Nagaland government bra 1984 re ratify kori se eto Wildlife Protection Act de plants animals kan to alag alag categorize kori se aro eto category do Schedule 1, Schedule 2, Schedule 3 এনেকুৱা খেতি কৰি পানী নাছে Schedule 1

0: చని నతి రివి మాస్ కన్న తగిలిరు కెకరా ఆరో ఆరో ఎక్కువ తిగింది మస్ నతికిలి ఎక్దం కలి కలి లాగి ఆకాశ తిబి సైసు కలిరు చిరేగన్ ఫ్లై గున్న నితికిలి పాన లాగి ఇతోగన్ లివింగ్ క్రియేచర్స్ సబ్ తో ఇసోబ్రా అమెకన్ ఖుషి కురి దివ కర్ని ఆరో అమెకన్ లైఫ్ పాల్ హుయ దివ కర్ని పన్నా আছে আমি গানপরা পাবান নকরে আর রিয়েলাইজ নকরে হলিবে কেতিয়া এই সব হালাই যাব আমি গান এই টাইম দিয়ে রিয়েলাইজ করব আর এই টাইম দিয়ে তেরে হয়ে না থাকব সাদি করি না করতে সব আছে হলিবে বাচ্চা না থাকিলে তো ফ্যামিলি একটা কমপ্লিট নয় এইটার নিচিনা আমি গান দুনিয়ারে বার্ডস এনিমালস আর ওয়াইল্ড লাইফ এইটো নাথাকিলেতো আমি গানৰ লাইফটো পইচা কিমান থাকিলেবে কিমান লাইফ পাৰ হ'লেবে কুচিনত নাপাব এইটো কাৰণে আমি গান ৱাইল্ড লাইফটো বাচিবলৈ বচাই দিবলৈ এইটো বেছি ইম্পৰ্টেণ্ট আছে কোৱাৰ নিচিনা ৱাইল্ড লাইফটো প্লাণ্টছ বি আছে এনিমেলছ বি আছে মাইক্ৰ' অৰ্গেনিজমছ আমি গান নেতিকা তো চব ৱাইল্ড লাইফ আছে আৰু আমি গান নেচাৰটো একদম ডেলিকেট বেলেন্স দি পানে সেই ঈশ্বৰৰ পৰা আৰু এভ্ৰি অৰ্গেনিজম লিভিং অৰ্গেনিজম তাইকান ৰল আলাগ আলাগ আছে আৰু একটাটো নাথাকিলে এইটো ডেলিকেট বেলেন্সটো বিয়া হৈ যায় আৰু এইটো ডেলিকেট বেলেন্স অফ নেচাৰটো কেতিয়া বিয়া হৈ চিষ্টেমটো কলাপ্স হৈ যাব নেচাৰেল চিষ্টেমটো আৰু আমি গান জানোৱাৰ গান ফৰেষ্ট কাৰণে নহয় না আমি গান সবচে ডর লসটো ডর চকমটো মানুষ কারণে হব এইটো কারণে ওয়াইল্ড লাইফটো বেশি ইম্পর্টেন্ট আছে
1: প্রোটেক্টিং ওয়াইল্ড লাইফ ইজ ইন জাস্ট অবাউট সেভিং অ্যানিমালস ফর দেয়ার ওন সেক দো দ্যাট ইজ নোবল কজ দে আর ফান্ডামেন্টাল টু মেনটেইনিং দ্য হেলথ অফ আর প্ল্যানেট সাপোর্টিং হিউম্যান সোসাইটিস ইন রিচিং আর লাইফস উইথ বিউটি অ্যান্ড ওয়ান্ডার অ্যান্ড ফুলফিলিং আর এথিক্যাল অব্লিগেশনস By working together to protect and conserve our wildlife, we are truly investing in a healthier, more vibrant future for everyone in Nagaland

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: এই জানকারি NTEP পর দিয়ে আছে।
2: Hello and good morning, dear listeners. This is Akashvani Kohima, FM Tragopan at 103 MHz. And this is your Good Morning Nagaland segment, which is Western songs. Yes, you've heard it right. So without further ado, we will go on with the first song that is called Better Together by Jack Johnson.

সুপ্রভাত, সালাম আর নমস্তে। শুনে থাকা সববিলাক আপনার খান সবকিয়াকু স্বাগত করে আছে আকাশবাণী FM ট্রাগপেন 110 মেগাহার্টজ আর আপনার খান কারণে আনি দিয়ে আছে রুমানি হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম। যদি আপনার খান রোমান্টিক গীত খান শুনি কিনা এনজয় করবলে মন আছে কইলে মানে প্রোগ্রাম আহি কিনা সামিল হবি। আর যদি আপনার খান না কোনো বা সোচ শুনি থাকা সববিলাক আর আমি খান লতে শেয়ার করবলে মন আছে কইলে মানে আপনার খান সবকে স্বাগত করে আছে। তো শুনি থাকা সববিলাক সময় নাফিলাই কিনা প্রোগ্রাম শুরু করে দিয়ে আছে। আর সবচেয়ে পয়লাতে আনি দিয়ে আছে জলি LLB 2 ফিল্মকে গীত গাই আছে জুবিন নটিয়াল আর নীতি মোহন।

রোমানী হিন্দী ফিল্ম এগেজ প্রোগ্রামটির দুসরা গেট আপনার এখান শুনে থাকিছে হাঙ্গামা টু ফিল্ম অন্তরা মিত্রা আর নাকাশ আজিজ লগা বাস্তে উনি থাকাবিলাক আজি ফুজির প্রোগ্রামটি আহিগি না সামিল হয়ে কিনা আছে ডিমাপুরপরা মিনার খান আর তারপর গুড মর্নিং উইশ লগতে লিখি কিনা পাঠাই আছে আই এম এনজয়িং ইয়র সুপার হিট প্লে লিষ্ট গই কিনা লিখি কিনা পাঠাই আছে মিনার খান আ ভেরি গুড মর্নিং টু ইউ টু আজি ফুজির টিভি আই কিনা প্রোগ্রামটি সাথ দি কিনা লিখি কিনা পাঠাই দিছে আর সাথ সাথে আপনার গীত খান বি এনজয় করে কিনা শুনে আছে আর একদম সুপার হিট গীত বি লাগে আছে তো আগেলা গীত খান বি শুনিবি আর এনজয় করে থাকিবি কিলে মানে আমি খালা প্রোগ্রাম যাই থাকিলে আছে 10:20 লগে তো প্রোগ্রাম শেষ নহাতক সাথ দিবি আর গীত খান তো শুনে কিনা এনজয় করে থাকিবি তো শুনব জিনিয়াস ফিল্ম কি গীত গাই আছে আঠিফ আসলাম।

শুনে থাকা সবিল্লা কামি খালনা প্রোগ্রামটে দুসরা গীত আপনার খান শুনে থাকিছে বাইপাস রোড ফ্লিমত জুবিন নটিয়াল আর সালাওয়ানি থাকর লগা আওয়াজ দে আর দুসরা গীত আক বাজাও গতে আপনার খালনা মেসেজেস খান আকলই দিয়ে আছে। এবার লিখি কিনা পাঠাইছে সারি হাজান খার্বি আংলং প্রাচান্দ্রা টিমুং রাজেশ তেরন্ত আর রেবিকা টিমুং পি আর তার খানপরা গুড মর্নিং উইশ লগতে লিখে আছে প্লে লিস্টটু ভাল লাগিছে শুনে কিনা এনজয় করে আছে কই কিনা লিখি কিনা পাঠাইছে চান্দ্রা টিমুং আর সাথীবিলাক ভেরি গুড মর্নিং আজি ফুজি রিবি আপনার খান প্রোগ্রাম দিয়ে আই কিনা সাথ দি কিনা গীত খান লই কিনা এনজয় করে আছে তো আপনার খানলা খুশি তো মহিলা বি খুশি আছে কই কিনা আপনার খানকে জানাই দিয়ে আছে আর খালি টিউন ইন করাহে নয় কিনা লিখি কিনা পাঠাই দিয়া নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে। প্রেমিকাতে ওয়াবরাবি সারি হাজান কার্বি আংলং প্রা গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাই আছে গানা শুনি আছে আর বেশি এনজয় করে আছে কই কিনা লিখিছে প্রেমিকা আ ভেরি গুড মর্নিং টু ইউ টু বেশি খুশি আছে আপনার টিউন ইন করেছে আর গীত খান বি এনজয় করে আছে তো এনজয় করে থাকবি কই কিনা আপনার কিবি জানাই দিয়ে আছে। ডি ব্লক কলোনি কহিমার লিখি কিনা পাঠাইছে ভিকি আর তারপর বি গুড মর্নিং উইশ লিখি আছে আর তার কাছে নাইস সংস অ্যান্ড এনজয় করে আছে শুনি কিনা কই কিনা লিখি কিনা পাঠাই আছে ভিকি আ ভেরি গুড মর্নিং টু ইউ টু আর আজি ফুজির দিবি আই কিনা প্রোগ্রাম লতে জুড়ি কিনা আর গীত খান ইয়াতে যান বি বাজাই আছে এটালে আপনার শুনি কিনা এনজয় করা জানি কিনা মই বি বেশি খুশি আছে তো খুশি লগতে এনজয় করে থাকবি কই কিনা আপনারকে আকো মাং করে আছে। আর দুসরা মেসেজ আছে ইয়াতে বালিপাথার পর লিখি কিনা পাঠাইছে শিকারি রংফর কানহাই কেহাই এংটি ভাইকন মুন্ডা রমেশ পাত্র ওকে হাজারিকা যোগেন্দ্র রংপি তারখান সব প্রাবি প্লে লিস্ট বেশি ভাল লাগে আছে কই কিনা গুড মর্নিং উইশ লগতে লিখি কিনা পাঠাই আছে শিকারী রংফার আর সাথীবিলাক প্রোগ্রামটা আই কিনা সামিল হয়ে কিনা লিখি কিনা পাঠাই দিয়া নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে আর প্লে লিস্ট লাগ গীত খান বি আপনার খান ইতালে যান বি বাজাই কিনা আছে শুনি কিনা ভাল লাগে আছে তো আগে লাবি শুনি কিনা এনজয় করে থাকবি অ্যান্ড অফকোর্স আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ শুনে থাকা সববিল আপনার খালা মেসেজেস আর বি লই দিয়া হব কিন্তু ইটার কারণে শুনব পাল পাল দিল কি পাস ফিল্ম কি গীত গাই আছে সচিন টেন্ডন আর পরম্পরা ঠাকুর।

প্রোগ্রামত দুসরা গীত আপনাদের শুনে থাকিছে কবির সিং ফ্লেমত আরমান মালিক লাগা বাজতে আর দুসরা গীত আকোনা বাজা আগতে আর আপনার খালাম মেসেজেস একটা দুইটা লই দিয়ে আছে। গ্রাম জসবাদী প্রায় লিখি কিনা পাঠাইছে লাম্বোদার রেডিও লিসনার্স গ্রুপ আর তার খান প্রায় এফ এম ট্রাগপাল্লা ফ্যামিলি সবকে গুড মর্নিং উইশ দি কিনা লিখি কিনা পাঠাইছে আ ভেরি গুড মর্নিং টু লাম্বোদার রেডিও লিসনার্স গ্রুপ। দুর্গেশ নাগনপুরী, রাধেশ্যাম নাগনপুরী, বন্দনা, ভাবনা বিন্দু, গোলু কুসুমভাই, বাবু দিব্যাঞ্জ, সুরজ কুমার ডাকসে, প্রেমলাল বর্মা, নিকেশ ধর্মেন্দ্র, মমতা ভাই বর্মা, সুরজ বর্মা, ঋষভ খানাক আর ভাবনা বর্মা প্রাবি গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাই আছে। আ ভেরি ভেরি গুড মর্নিং টু দুর্গেশজি অ্যান্ড দ্য ফ্যামিলি। আজি ফুজুরি আই কিনা প্রোগ্রাম লতে জুড়ি কিনা লিখি কিনা পাঠা নিমিত্তে বেশি বেশি খুশি জানাই দিয়ে আছে। তো শুনিব চিছোরে ফিল্ম কে গীত গাইছে অরিজিৎ সিং।

Meet brothers Anjan, Khushbu Grewal, aro Yasir Desai laga vaste, Shimla Mirch Flamot Hunili, Hunitaga Sabila, Kamikala program Bises Kurbule laga samoite punchi jase apnar khan sobke janai diyase, itia pral opposite 10 baje 20 minute hole, World News Ingraji te deliberately kuridia huribo, aro amikhan akolokriabo, 11 বাজি 30 মিনিটে মই লৈ গিনা হব লাইভ ফোন ইন প্রোগ্রাম তো ইটা সময়তে আমি গালা রুমানি হিন্দি ফিল্মি গীত প্রোগ্রামত সেস্ট দি আছে কালাং ফিল্ম কি গীত হুনি থাকা সব বিলাক ইটু গীত টু হুনি গিনা আপনার খান সব এনজয় করিবি সাথে গায় আছে শিল্পা রাও

0: 모두 잔가리 NTEP 브라디에세
1: 웹햄 트래그밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠
2: জি হ্যাঁ, আপনার শুনে আছে আকাশবাণী এফ এম ট্রাগপন 110 মেগাহার্টজ শুনে থাকা সববিলাক আপনার খান সবকে আকো স্বাগত করে আছে দুবারা আমি খালনা প্রোগ্রাম লাইভ ফোন ইন হিন্দি ফিল্মি গীতস প্রোগ্রামটি জি হ্যাঁ লাইভ ফোন ইন প্রোগ্রাম আছে যদি আপনার খালনা পছন্দিতা গীত খান আপনার খান শুনি বলে মন আছে কইলে মানে ডায়াল করবি নম্বর আছে 0370-224-3036 নম্বর আকো কই দিয়ে আছে 0370-224-3036 এই নম্বরতে ডায়ল করবি মানে বাতচিত করবি আর মানে আপনার খান পছন্দিতা গীত খান মানে বাজাই দিয়া হব তো মানে আপনার খান কলস রুখি থাকবে এই সময়টা শুনব শ্রেয়া ঘোষাল লগা আওয়াজতে ফিল্ম হিরোইন

0: শুনি থকা সববিলাক ইয়াতে আপনার খালা কল সাহিয়া শুরু হয়ে যাইছে, তো শুরু করে দিয়ে আছে লাইভ ফোন ইন প্রোগ্রাম। হ্যালো
1: হ্যালো,
0: কোন কই আছে?
1: মই রমেশ পাত্র গোলাঘাটের পর কই আছো।
0: আচ্ছা ঠিক আছে রমেশ, কি নিয়ে আছে?
1: ঠিক আছে, আপনার ভাল নয়?
0: বেশি ভাল আছে, আপনার বি ভাল থাকি আছে, বেশি খুশি আছে। কবি আজি কি গানা শুনি বলে মন হইনা কল করেছে?
1: আজি গানা আন্দাজ মুভি পড়া শুনি বলে মন আছিল।
0: আন্দাজ
1: আন্দাজ
0: আন্দাজ কোনটো গীত শুনি বলে মন আছে?
1: কিসে তুম প্যার করো,
0: কোনটো সাল আছে আন্দাজ?
1: নতুন তো
0: নাইয়া ওলা, মই লগতে নাইয়া ওলা তো নাই নেকি? থাকিবি, মই চাই আছে। ওকে, নতুন মানে 2003 লাগা আছে। আর খালি একটাই আছে গানা, কিসি সে তুম প্যার করো না, এই গীত তো মানি আছে না?
1: আচ্ছা
0: ওকে ঠিক আছে, কোনোবা লা নাম লবলে মন আছে, ডেডিকেট করব লাগে না?
1: ডেডিকেট থাকিব আপুনি কে?
0: ওকে থ্যাংক ইউ।
1: তারপর মোর লাভলি ওয়াইফ আছে রুনু পাত্র, তারপর আইব ভাইকন মুন্ডা, অমল বসুমতারি, বিমল বসুমতারি, যোগেন্দ্র রংপি, রকুবেলে মেথা, শিকারী রংফার, বীরেন হানসে, অঞ্জলি বসুমতারি, আর দেবাশিষ হাজরিকা, আর ও দূর লাগা সাথী আছে, দিল্লি পড়া ধরমবীর, রাজস্থান জয়পুর পা পূরণ সিং বর্মা, মধ্যপ্রদেশ পড়া রমেশ প্রজাপতি, ভগবান সিং পরমার, রাকেশ সিমলা পড়া,

আৰু জালাগাবি সবফিলে ট্রেফিকটো হালকা হালকা দেখাই দি আছে। এইটো থাকিছে রেল টাইমতে ট্রেফিক আপডেট। শুনি থাকা সববিলাক আপনার খান আকো রেল টাইমতে ট্রেফিক আপডেট শুনবলে পাব সাম 3 বাজি।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কোন কৈ আছে?
1: আমাল বসুমতারী কৈ আছে দিদি।
0: কবি, বহুত দিন পাছতে।
1: হয় হয় হয়,
0: আজিকালি একদম চুপ চুপ হৈ যায় আছে, ঠিক ঠাক আছে না?
1: মানে প্রোগ্রাম তো শুনি আছে দিদি, আর হলিবি মানে দোসরা লিসনার্স কান বি হদাই দিন কল করে থাকিলে বি তো নারাজ করে যায় না, তার কারণে হদাই হদাই কল করা নাই।
0: ঠিক আছে কবি, আজি কি গানা শুনি বলে মন আছে?
1: ইতিহাস সিনেমার প্রায় একটা গীত শুনে।
0: ইতিহাস?
1: হয়,
0: ইতিহাস তে কোনটো গীত শুনিব?
1: ইতিহাস তে টাইটেলটো একবার কবিছন।
0: আচ্ছা, আমাল বসুমতারী আপনার খান পছন্দ করা টাইম দে গীত লা টাইটেল খান বি মন দে রাখি
1: কল করি থাকতে পাহরি যাইছে। হো, কল করতে একবার দুবার কল করি লিবি না যায় না, বহুত টাইম পরা ট্রাই করি থাকি যে ইতিয়া ফোন তো লাগি যাইছে, তার কাছে পাহরি যাইছে। রামজি রামজি না
0: রামজি ও রামজি?
1: হয় হয় হয়,
0: ওকে, এটু গীত শুনিব না?
1: হয় হয়,
0: আচ্ছা, আর কোনোবাই কে ডেডিকেট করবলে মন আছে?
1: মই লাগা সাথী আছে, ভাইকন মুন্ডা,
0: হ্যাঁ,
1: বিমল বসুমতারী।

শুনে থাকা সববিলাকে তিসরা বার আপনার খান সবকে আকাশবাণী এফ এম ট্র্যাক পেন 110 মেগাহার্টজ পর আকো স্বাগত করে আছে হিন্দি ফিল্মি গেটস প্রোগ্রামটে আর আপনার খান শুনে থাকিছে ফ্যানি খান ফিল্মত মোনালি ঠাকুর লাগাওয়াসে এইবার শুনব অঙ্কিত তিওয়ারি লাগাওয়াসে ফিল্ম আছে এক ভিলেন।

एक विलन फिल्मत शुनिले শুনিতা গাছবিলাক ইয়াতে একটা মেসেজ আহি কিনে আছে, লিখি কিনে পঠাইছে এনোনিমাস রাইটার, আর তারপর কো আছে প্লে লিস্ট অসম লাগে আছে, আর সুদি কিনা এনজয় করে আছে, কই কিনা লিখি কিনে পঠাইছে, ডিয়ার এনোনিমাস রাইটার, নেক্সট টাইম আপনার যদি প্রোগ্রামটি আহি কিনা সামিল হয়ে কিনা লিখি কিনা পঠাইছে কইলে মানে আপনার লাগা ভাল নাম আর যোন জায়গাতে আপনার থাকে আছে জাগালা নাম বি আমি খানতে জানকারি দিছে কইলে মানে বেশি বেশি খুশি পাবো কই কিনা আপনারকে জানাই দিয়ে আছে। আর এইটা সময়টা আই কিনা প্রোগ্রাম লতে জুড়ি কিনা আপনার গীত খানটো ভাল লাগি কিনা শুনিয়াতো জানি কিনা মই বি বেশি খুশি আছে কই কিনা জানাই দিয়ে আছে। আর সদায় দিন আই কিনা প্রোগ্রাম লতে সাথ দি থাকিবি কই কিনা মাং বি করে আছে। তো শুনিব অল দ্য বেস্ট ফিল্ম কি গীত গাই আছে ক্লিন্টন সিরিজো।

উনি ঠিক আছে বিলাক দোসরা গীত আকা বাজার আগতে একটা দুইটা মেসেজেস আকলই দিয়ে আছে। গুড আফটারনুন উইশ লিখি কিনা পাঠাইছে। ওকে, দিস ইজ ফ্রম কুহজি কিভে টকিহ কিবা তলুভি শিতভি জর্জ চিশি ভে জ সিজ কুল্লু সা সিজ লুপই নেনু কুভেথি কুকুভিলে লেথা লুপই নিনু ভেচিসা লহে আর গ্রেস লিরি তারখান সবরা লিখি গিনা পাঠাই আছে। গুড আফটারনুন উইশ করি গিনা আর গানাবি রিকুয়েস্ট করে আছে। ওয়েল, বেশি বেশি খেট আছে আপনার খান পছন্দ করা লাগ গীত মই বাজাব না পারব কিলে মানে এটা সময়তে আরজেস চয়েস ইন্ডি ফিল্মি গীতস প্রোগ্রাম যাই আছে যেটা আমি গালা এস এম এস রিকুয়েস্ট নহেলে বি লাইভ ফোন ইন প্রোগ্রাম থাকিব এই সময়তে আপনার খান সব প্রোগ্রাম দিয়ে আই কিনা সামিল হবি ইয়াতের আমি খান আপনার খানা পছন্দিতা গীত খান বাজাই দিয়া হব কই কিনা জানাই দিয়ে আছে। কহিমা ডি ব্লক কলোনি পর লিখি কিনা পাঠাইছে বিকি আর তারপর বি গুড আফটারনুন উইশ লগতে গানা খান বেশি ভাল আছে দে কই কিনা লিখি কিনা পাঠাইছে ভেরি গুড আফটারনুন টু ইউ টু বিকি। এটা সময়টি আই কিনা প্রোগ্রামতে সামিল হয়ে কিনা লিখি কিনা পাঠা নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে। আর ইয়াতে আর দুসরা মেসেজ লিখি কিনা পাঠাইছে ফুটসেরো ফেকব্রা। ওকে, আইজেক শিখামো তারখান সপ্রাবি গুড আফটারনুন উইশ করে আছে। আর ওকে লিখে আছে।

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবল মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116 কল করবি
1: বিদু জানকারী NTEP বরা দি আছে।
2: Well, listeners, please stay tuned for our program, Local Artists, on FM Tragopan at 103 MHz.

0: Reza Point. It's moderate traffic for all northbound as well as southbound commuters, and for the Reza Point to Census Point, it's once again the same as all commuters. Regardless of whether you're northbound or southbound, you will be met with moderate traffic. For the High School Junction to Census Point, it's light traffic for all commuters, as the status of traffic for both northbound and southbound commuters is light. And lastly, for the route NHAK Junction to Census Point, it's light traffic once again for all commuters, regardless of whether you're headed north or south. Listeners, that was the real-time traffic update for the reporting time for 30 PM. This is Akashvani Kohima.
1: FM Tragoban.
2: 103 MHz.
1: News, music, and entertainment.
2: This is FM Tragoban.
1: FM 103 MHz.
3: এইটো আকাশবাণী কহিমা আপুনি খান সব মানুহকেবি আকৌ একবাৰ ৰুৰেল কানেক্ট প্ৰগ্ৰামতে স্বাগত কৰি আছে আৰু আপুনি খান সব মানুহকেবি হেপী নিউ ইয়াৰ বুলি জনাই আছে। আজি ৰাতি আমাৰ ৰুৰেল কানেক্ট প্ৰগ্ৰামতে এটা ইণ্টাৰভিউ দিয়া হ'ব। এইটো ইণ্টাৰভিউটো আছে মুদ্ৰা যোজনাৰ ওপৰতে।
4: আজি আমি আহি কেনা ইম টিটুশি ইম চং এচিষ্টেণ্ট মেনেজাৰ ষ্টেট বেংক অফ ইণ্ডিয়া কহিমাতে আছে আৰু তাই লগত মুদ্রা যোজনা এইটো কি আছে এইটো ওপরে আমি খান জানিবলে চেষ্টা করব আর কেনেকা করে কিনা মানুষকে মদত দিয়ে আছে এইটু বুঝি কিনা মানুষ বি এইটু লাগা লাভ তো লোলে পড়ব কারণে কথা বার্তা করা হব। তো ইম টিটুশি আপনি আপনি লাগা সময় দি থাকার কারণে আমি খান বেশি খুশি পাই আছে।
5: মহে খুশি বলা
4: আলাগ আলাগ স্কিম আলাগ আলাগ যোজনাবিল আই থাকলে বি কি আছে কি মতলব আছে কেনেকা করে কেনেকা জায়গা সুদা সুদি করব লাগে এই কান বি না জানে আর নুবুঝে এনেকা থাকে এই কারণে আজি আসল করে কিনা মুদ্রা যোজনা তো কি আছে আপনি পড়াহে বুঝি বলে মন হয়ে কিনা আইসে। তো সবসে পয়লা লাগা সওয়াল তো মুদ্রা যোজনা এই তো কি আছে
5: মুদ্রা কত আমি খানরা এম ইউ ডি আর এ ভাগ করে না চাইছি বলে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট এন্ড রিফাইন্যান্সিং এজেন্সি কোয়াছে ইতুলা মিনিং দু আমি খান ইন্ডিয়াতে মানুষ বেশি বিজনেস ছোট করবলে থাকি আদম দে লোন লোবলে মন যায় হলে বি লোন লোবলে লাগা দু তাই খান দু যাই না ব্যাংক দিয়ে অ্যাপ্রোচ খান করে আদমতে ব্যাংক মানুষ খানকে লোক পাওয়া আদম দে ব্যাংক মানুষ খানবা তাইখানলা হাত পা কি মাঙিয়ে দোকান ভাল বা দিবলে নাপারে না তাইখানলা বিজনেস খান স্টার্ট করবলে নাপারে এই কারণে গভর্নমেন্ট ব্রাহে ইনিগা মানুষ খান কোন খান বিজনেস স্টার্ট করলে মন আছে তাইখান গিয়ে হেল্প করব কই কিনা এটু বলা লাগা স্কিম ওলাই দিয়া লাগা আছে।
4: তো এটু মুদ্রা যোজনা কোয়াতো কিতিয়া পড়া শুরু করা হয়েছে
5: এটু তো ঠিক তো 2015 এপ্রিল দে লঞ্চ করা লা আছে
4: আর এটু মুদ্রা যোজনা এইটো স্কিমটো কোন মানুহখানহে কৰিবলৈ পাৰিব আৰু কেনেকুৱা কোনে কৰিব পাৰিব
5: এইটোতো মানুহ মতা মাইকী আৰু পঢ়া লিখা থকা নথকা এইটো একো নাই কোনহে বিজনেছ কৰিবলৈ মন আছে বিজনেছ কোন হাতে প্লান আছে হলে বি কোন বিজনেছ ষ্টাৰ্ট কৰিবলৈ নিজৰ হাতে পইচা নাই পইচা লাগে এইখন সবকে দিবলৈ লগা আছে এইটো বলা লগাটো হলে বি তাতে একটাটো আছে লোনটো খালি ইণ্ডিয়ান চিটিজেনকেহে দিব ইণ্ডিয়া মানুহ ইণ্ডিয়াতে থাকিয়া খানকেহে দিবলৈ লগা আছে ইণ্ডিয়া মানুহ আছে কৈছে বুলিতো বস্তি মানুহ টাউন মানুহ মতা মাইকী একো ডিফাৰেঞ্চ নাথাকে কিনা সবকে দিবলৈ ৰেডি আছে।
4: এইটো স্কিমতে আহি কিনা কি কি কৰিব কৰিলে আমি খান কেতিয়াবা কাগজ কি কি আনবি দৰকাৰ হয় ডকুমেণ্টছ খান তো এইটো খানটো কি কি দৰকাৰ থাকে কি আনিবলৈ লাগে
5: আনচাৰ দিয়া লগা আগে দে মই আৰু এটা কৈ দিবলৈ মন আছে এইটো লগা হিচাপতেহে মই আৰু এক্সপ্লেইন কৰি দিলে ভাল বা বুজি যাব মুদ্রা কুশি করলে তো মুদ্রা লাগা আন্ডার দে তিন কিসিম লাগা স্কিম আছে তিনটা কিসিম লাগা লোন থাকে একটা তো 50,000 তাক দিয়া লাগা লোন ইতুওয়ালা গিয়ে শিশু ইনেগা কয় শিশু লোন কয় 50,000 তাক হে লইছে করলে তো প্যান কার্ড আধার কার্ড ফটো আর ট্রেড লাইসেন্স আর প্রুফ অফ বিজনেস এড্রেস আপনি খান কোন জায়গাতে দোকান খুলি কিনা করবলে আছে নহলে কোন জায়গাতে আপনি খান বা গাহরি ঘর মুরগি ঘর নহলে বি লাইফ স্টক লাগা জানবর খান লাগা ঘর খান বানাবলে আছে এই জায়গা লাগা এড্রেস প্রুফ একটা এইটহে লাগিব আপ টু 50,000 ওয়ালা লাগা লোন তো আর 50,000 বা লই কিনা অপর তাক তো আর লোন দুইটা কিসিম লাগা আছে একটা তো কয় কিশোর লোন এই কিশোর লোন তো আপ টু 5 লাখ

0: আৰু এটা আছে 5 লাখ পালোগি না 10 লাখ তাক তরুণ লোন কয়। তো ইটু দুইটা লাগা লোন লৈছে বোলে আপনি 50,000 বা লৈ কিনা 10 লাখ তাক লৈছে বোলে আগে দে কোয়া নিচিনা পেন কার্ড, আধার কার্ড, ফটো, ট্রেড লাইসেন্স আর আপনি এড্রেস লাগা, আপনি ঠিকানা লাগা প্রুফ ইটু লাগা উপরতে ব্যালেন্স শীট কই কিনা থাকে আর ইনকাম ট্যাক্স রিটার্ন কই কিনা থাকে। আমি খান নাগা মানুষ খান ইটু নাদে গুলিবি, আমি খান ইনকাম ট্যাক্স নাদে গুলিবি, আমি খান ইটু বানাব লাগে। আর ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট, আপনি একটা বিজনেস একটা স্টার্ট করেছে বলে এই বিজনেস তো আপনি কি ডরে করবলে মন আছে আর আপনি এনে বিজনেস তো কি টাইপ লা করবলে মন আছে, কাপড়ালা দোকান খুলবলে আছে বলে কাপড়া কি রাখব, কাপড়া তো আপনি কিনেগা বিক্রি করব, আপনি দোকান দিয়ে মানুষ কি রাখব, মানুষকে স্যালারি কি দিব, এনেকা লাগা একটা প্রজেক্ট একটা বানাই কিনা দিব লাগে। লাস্টে কোয়া তিনটা ব্যালেন্স শীট, ইনকাম ট্যাক্স রিটার্ন আর প্রজেক্ট রিপোর্ট খান তো আপনি খান নিজের এই কোন লোন লোবলে মন আছে তাই খান রাস্তা না জানি কিনা তাই খান এই কোটে বানাই আমি খান বানাবলে না জানে কলিবি চিন্তা নকলিবি হব। ব্যাংক খান দে আমি খান ব্যাংক খান দে নলিবি কোন ব্যাংক দিয়ে যাই অ্যাপ্রোচ করিলিবি আমি খান হে আপনি খান গিয়ে রাস্তা দেখাই দিব এই মানুষ লগতে যাইছি বলে তাই এই কাগজ বানাই দিব উত্তু মানুষ লগতে যাইলে এই কাগজ বানাই দিব কই কিনা আমি খান হে আপনি খান গিয়ে রাস্তা দেখাই দিব বাকি কাগজ লাগা তো।
1: আচ্ছা, লোন লওয়ালগা সময় থাকে মানে এই স্কিম আছে কিন্তু লোন খান বি একটা সময় থাকে তেরাবলে কারণে এই কারণে এই মুদ্রা যোজনা এইটা স্কিম পারা বি মানুষ পয়সা ব্যাংক পাড়া ধার লৈছে মতো দি আছে কিন্তু আর এই তেরাব কারণে কেনেকা আছে ইন্টারেস্ট হিসাব পাড়া দিয়ে না কেনেকা হিসাব পাড়া কেনেকা করে কিনা আরো তেরাই থাকে
0: ইন্টারেস্ট তো উপায় নাই লোন আছে ইন্টারেস্ট থাকিব অলিবি আমি খান কেতিয়া লোন লোন কয়ে এতিয়া আমি কথা কোয়া তো সব তো একবার বা না বুঝব পারে হলিবি লোন তো দুই কিসিম লাগা থাকে বিজনেস লোন কইলে তো একটাকে কয়ে টার্ম লোন এটু তো ইমান সাল ভিতরে তেরাই দিব লাগে ইনিয়া টাইপ লাগা লোন থাকে। মুদ্রা লাগা লোন তো 5 সাল ভিতরে টার্ম লোন লৈছে কইলে তো 5 সাল ভিতরে তেরাই দিব লাগিব এটু তো আমি খান সার্ভিস লোন খান লওয়ার নিচিনা মহিনা মহিনা একজেক্ট এমাউন্ট একটা আপনি খান দি থাকিব আর লোন তো 5 সাল পিছতে খতম হয়ে যাব। আর সি সি গুণাবি একটা থাকে ক্যাশ ক্রেডিট কই কিনা বি লোন থাকে এটু বি মুদ্রা লাগা তোরে ইটিঙা টাইপ লাগা লোন বি দে এটু তো অল্প আলাক লা টাইপ তে আছে সদায় মহিনা আপনি বাই চান্স 5,000 দিয়ে আসে বলে 5,000 তো হে দিব এনেকা লা টাইপ লা লোন নহয় এটুওয়ালা তো আপনি পয়সা কি চলাই এটুলা হিসাবতে সদায় মহিনা আলাক আলাক ইন্টারেস্ট ওলাব এটুওয়ালা লাগা তো 1 সাল 2 সাল 3 সাল ইনিয়া হওয়া দামে আপনি ঠিক প্রা চলাই আছে বলে তো খালি এটুকে রিনিউ হে করব এটুওয়ালা লাগা তো আর আপনি লোন ঠিকসে চলাই আছে বলে 5 সাল উপর দিবি নি আস্তে আস্তে এবার রিনিউ করি কিনা বি এই লোন তো চাই থাকিব পারে টার্ম লোন লইলে তো 5 সাল ভিতরে খতম। আর ক্যাশ ক্রেডিট সি সি কোয়ালা তো হয়েছে বলে তো আপনি অ্যাকাউন্ট কিনিকা চলাই আছে এই হিসাবতে হে এক্সটেন্ড হয়ে কিনা যাব নহলে নর্মালি 3 ইয়ার্স নিচিনা দে এটা রিনিউ একবার হয়।
1: মুদ্রা যোজনা তো কিমান সাল তো চলাই কিনা যাবলে আছে
0: মুদ্রা স্কিম তো ইনি হোপফুলি থাকিব লম্বা তাক আর লোন লওয়া মানুষ খান কারণে তো এটা কোন দিনা তো টার্ম লোন হইলে তো 5 সাল আর বেশি দে ক্যাশ ক্রেডিট হয়েছে ইনা কৈছে বলে তো 3 সাল নিচিনা দে একবার ভাল রা এই মানুষ লোন তো কিনেকা চলাই আছে সব চাই কিনা ঠিক চলাই আছে বলে তো আর তাই লাগা তো তাইকে পয়সা তো আর দি কিনা তো আর এক্সটেন্ড করবলে চান্স আছে এই তাই কি দেরি চলাবলে মন আছে আমি খান এক্সটেন্ড করি করি না যাব বলিবি পারে এই বলা তো হলিবি তাই রিপেমেন্ট হয়ে পয়সা দিয়া তো ঠিক হয়েছে বলে তো এনেকা আছে।
1: আচ্ছা, তো এনে মানুষ আহিরা পয়সা লওয়া এটা আপনি খান লাগা ব্রাঞ্চ পড়া এনেকা লই থাকা খান তো কি লাগা বিজনেস নহলে কি লাগা হিসাব পড়া লই থাকে
0: আমি খান তো বেশিরভাগ তো কহিমা কহিমা এনে কৈছে বলে তো কাপড়া দোকান লাগাবি লই কিনা আছে আর বেছি দে গ্রোসারি খা লওয়া বিক্রি করা লাগা দোকান খান এই খান খান বি কোনবা কোনবা আছে এই খান বি মুদ্রা লাগা আন্ডার দে আহে তো বেশিরভাগ তো কৈছে এনে কৈছে বলে তো দোকান থাকিয়া খানে আহি কিনা আছে আমি খান কহিমা দিদু নহলে ইলেকট্রিক্যাল সামান বিক্রি করা লাগা দোকান এনেকা টাইপ খান হইলিবি আর একটা ভাল একটা তো পয়লা দিদু থাকে না আজিকালি একটা হওয়া তো জানোয়ার খান পালিয়া লাগাবি মুদ্রা লাগা আন্ডার আহিছে পয়লা দে থাকে নাই তো আপনি গাউরি পালিবলে মন গাউরি পালি কিনা বিজনেস হিসাবতে পালিবলে মন থাকিলে নহলে মুরগি এনেকা খান নহলে ছাগলী খান এনেকা খান পালিবলে মন থাকিছে বলিবি ইটু বি মুদ্রা লাগা আন্ডার আহি যাইছে এটা তো।

অপরে একটা ইন্টারভিউ দিয়া শুনে লওয়া হয়েছে। আজি রাতে রুরাল কানেক্ট প্রোগ্রাম ইমানতে শেষ করে আছে, আকো আহাকালে একে সময়তে লগ করা হব। আপনি কান সব মানবী আকো একবার আকাশবাণী কহিমাপাড়া হ্যাপি নিউ ইয়ার বিলে জানাই আছে। সব মানবী ভাল থাকিবি আর আকো আহাকালে একে সময়তে লগ করা হব।

0: FM 103 megahertz.
1: Good evening listeners, it is Akishwani Kohima, FM Tragopan 103 megahertz pra program dita kya huni ase. Aru etia huni hobo Hindi film gan program, that is SMS request program ase. Apnar loke pasand koriya Hindi film gan program. Apni kan likhi gina patai dibo aru moi apni han karnai bajai dibo. Etulaka program ase, to apni kan এইটো নম্বৰতে লিখিব পাৰে 9436805333 মই আৰু একবাৰ কৈ দি আছে 9436805333 আৰু লিখিবৰ কাৰণে কোড আছে এফ এম স্পেচ এইচ তো আৰ জে জেকব আপোনাক সবকে ৱেলকাম কৰি আছে স্বাগত কৰি আছে নমস্তে আৰু চালাম কৈ দি আছে আপুনি খেল লগা মেছেজ ৰুকি থকা টাইম দি মই আপুনি খেল লগা কারণে পয়লা একটা গীত বাজাই দিবল আছে অরিজিৎ সিং লাগাও আছে আছে ফিল্ম আছে এই দিল হে মুশকিল ওয়েল লিসনার্স কেন আপনি গান গানা লিখি কিনা পঠা দিম দে ফিল্ম লাগা নামটো ঠিক লিখি কিনা পঠাই দিবি এনেকা হলে মই ইহা নেতে বিচার বলে আরাম পারা বিচারি কিনা আপনি গান কারণে বাজাই দিয়া হবো অ্যান্ড ইয়েস ডোন্ট ফরগেট টু আই মিন স্পেলিংটো করেক্ট হওয়া লাগে ফিল্ম লাগা এইটো গান ঠিকঠাক করি কিনা পঠাইলে আমি গান কারণে এতে বিচার বলে আরাম পারা বিচারি কিনা আপনি গান কারণে বাজাই দিয়া হবো তো পয়লা গীত সেটি শুনিলা হব এতিয়া

প্রোগ্রাম টি আকু শুনব আপনার বেনি দয়াল আর অনুষ্কা মানচন্দালা গাওয়াজে ফিল্ম আছে এক মে ওর এক টু আর একটু গীত করণে লিখি কিনা পথে আছে অজয় কহিমাপারা।

প্রোগ্রামটা শুনব আপনাদের আনন্দ পটওয়াল আর কে পপুল লগা ওয়াস্তে ফিল্ম আছে ইতিহাস আর তো গীত কারণে লিখে গেলে পাতায় আছে ভাইকন মুন্ডা ডিস্ট্রিক্ট আছে চারাইদেউ সোনারী আসামপাড়া আর তাই তো গানা ডেডিকেট করে দিয়েছে আমল বসুমতারী বিমল বসুমতারী অঞ্জলি বসুমতারী সুনীতা বসুমতারী রমেশ পাত্র রুনু পাত্র লাকি বীরেন হান্সে চুবাকি জামের অ্যান্ড অল রেগুলার লিসনার্স কে কইনা লিখে আছে ওয়াল থ্যাংক ইউ সো মাচ ভাইকন আপনি লিখে না পাঠাই দিয়ার কারণে

প্রোগ্রামটি এখন নিব দুসরা গীত, দ্যাট ইজ অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল আর শাদাব ফারিদি লগাওয়া স্টেজ ফিল্ম আছে রকি ওর রানি কি প্রেম কাহানি, গানা লাগা নাম আছে ভে কমলে কমলিয়া, আর একটি গীত কারণে লিখি না পাতা আছে এনতালিলা জমির মুকুকচুং উংমাপাড়া, তাই এটু গানা মুইকে ডেডিকেট করে দিয়েছে, আর তার লাগা বেস্টি লুনা উইলসন তাই যিনকে তাকে ডেডিকেট করে দিয়েছে, সো থ্যাংক ইউ সো মাচ এনতালিলা জামির আপনি লিখি না পাঠাই দিয়ার কারণে, ওয়েল আপনি গানা মাইয়া তো বজায় দিয়া আছে, এটা শুনে গেলে এনজয় করবে।

ওয়েল লিসনার্স কান প্রোগ্রাম বি সেস কোপরেটে মই আছে তো কেনে প্রোগ্রাম সেস টু শুনিব আপনাদের এটা লিখে কিনা পাঠা আছে হ্যালো আর জে জেকো প্লিজ প্লে দিস সং বেবি কো বেস্ট পসন্দ হে ফিল্ম সুলতান অ্যান্ড ডেডিকেট টু রকোভিলি মেথা কেভি লক্ষ মেথা অঞ্জলি বসুমতারি সুনীতা বসুমতারি পুনাম বেপি পূর্ণিমা রোজ ফ্রম কোহিমা আমাল বসুমতারি দুর্গেশ অ্যান্ড ফ্যামিলি যোগেন্দ্র রংপি ভিলি ফ্রম জেনবতো আশেভি খ্রিস্তি ভি কেসনো উইটনি ফ্রম বিফমা চালিলা ডাক্তার জুবেন অ্যান্ড নার্স এলিজাবেথ চোপি ব্রাদার্স চুবা কে জামের সেলিটু মন্দিরা রামনা ফ্রম গোয়া অ্যান্ড ফর আর জে টিয়া আর জে লিডিয়া আর জে ভেরোনিকা আর জে নারো অ্যান্ড ফর আর জে কেনি কইনে লিখে আছে দিস ইজ ফ্রম আখুজো আখুজোয়ে লিখে কিনে পাঠা আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ আখুজো অ্যান্ড ইউটি গীত লগতে প্রোগ্রামটি শেষ করে হব তো লিসনার্স খান এটা শুনি হব আপনাদের সুলতান ফিল্মপরা বিশাল দাতলানি শালমালি খলগারে আর নীতিমোহন আর বাদশাহ লাকা ওয়াস্তে আছে ফিল্ম আছে সুলতান তো শুনি কিনা এনজয় করবি অ্যান্ড ইয়েস সময় 7:10 আর 20 হওয়ালে আপনি এখন শুনে হব নাগামিজ আর ইংরাজিতে রিজনাল খবর আর 7:30 ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম আছে দ্যাট ইজ এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রাম আছে ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম টিভি তো আপনি এখন লিখে কিনে পঠাব পারে লিখে কিনে পঠাবি নম্বর আছে 9436805333 আর কোড আছে FM স্পেস W এই টাইম টাইম লিখে কিনে পঠাইলে আপনি এখন আর কি গানা শুনি বলে মনে আছে ইংলিশতে ওয়েস্টার্ন মিউজিকতে তো এতে আর জে থাকবে তাই বাজাই দিয়া হব But anyway, মই আপনিখানকে আকৌ লগ কৰি হ'ব দেট ইজ এট 9:30 উইথ মোৰ হিন্দী ফিল্ম চংছ দেট ইজ ডুৱেটছ এণ্ড খৰচ এইটো টাইমতে আকৌ লগ কৰি হ'ব টিল দেন উইচিং ইউ অল ৱান্স এগেইন এ ভেৰি গুড ইভিনিং এণ্ড ষ্টে ছেফ

প্রোগ্রাম শ্রেষ্ঠ শুনব আপনাদের অঙ্কিত তিওয়ারি আর তুলসী কুমার লাগা বাস্তে ফিল্ম আছে জননীয়াত আর এই গীত প্রোগ্রাম শেষ করে হব আর 10 বেজি হওয়ালে এফ এম ট্রেক বান্ধ বন্ধ করে দিয়া হব আকো আহকালী পুজোর 6 বেজিপা শুরু করে হব সো উইশিং ইউ অল ওয়ান্স এগেন এ ভেরি গুড নাইট অ্যান্ড স্লিপ ওয়েল।